0: work from home. অধিক বেতন মাত্র এটা ক্লিকতে। আরে ওয়াহ!
1: ফসিলে!
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরুপ অনুষ্ঠানত আজি শুনক ধুবুরী জিলার রেহরুপ। আমার হইতে আছে ধুবুরীর পৰা আমার সংবাদদাতা প্রদীপ সাহা। যোৱা 8 ছেপ্টেম্বৰত ধুবুৰী জিলাত ধুবুৰী

শর্মা, দর্শন কাশ্যপ আর আয়ুষ্মান জেসি, এফ এম ট্রান্সমিটার পপিত চন্দ, ট্রান্সমিটার অজয় আনন্দ আর মৃগাঙ্ক কৃষ্ণাত্রেয়, আর আজি আমাক ফোন লাইনত একো যাতে অসুবিধা নয় ধুনিয়াকে সহযোগ করে আছে মূল নিয়ন্ত্রণ কক্ষর ফলপা কৌস্তভ দাসে, স্টুডিওত মোক সহযোগ করেছে অস্মিতা ভাগবতীয়ে, আজি ফেসবুক পেজত পোনপটিয়া প্রচারের দায়িত্ব আছে ডিম্পুল বরগোহাই, আর ডিউটি রুমত আছে সুশান্ত দত্ত। শ্রোতাসকল, যিসকলে রেডিও সেটত শুনি আছে, যিসকলে এপত শুনি আছে, আর যিসকলে বর্তমান কার্যালয়লৈ গৈ আছে বা অন্য কামত ওলাই গৈছে, গাড়িত আপোনালোকৰ এটি প্রিয় সময় 101.6 FM টিউন করে আপনাদের শুনে আছে আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। আপনাদের এনেদরে মরম আদর করে থাকার বাবেই আকাশবাণী গুয়াহাটির এক বর্ণিল পরিক্রমা দায়বদ্ধতার আগবাড়ি গৈ আছে। আমি শ্রোতাসকল আপনাদের বার্তা পড়িম, আর আপনাদের অনুষ্ঠানটি যদি ভাল পাইছে সকলে শেয়ার করব যাতে সরহ সংখ্যক শ্রোতায় এই অনুষ্ঠানটি পরবর্তী সময়ত শুনব পারে। আর আনন্দ গন্ধিয়াদেবে ফোন করে আমার ডিউটির মত জানাইছে, তেখেতর সম্পর্কত মূর জীবনের একটি অভিজ্ঞতা মই নিশ্চয় কিছু সময় পাছত ব্যক্ত করিম। আমি ভূপেন্দার কণ্ঠর যে গীতর প্রসঙ্গ বিপুল তালুকদারে উত্থাপন করেছে আমি সকলে শুনো।

0: হে তোমার
1: বদময় আলিঙ্গন দিয়ে রক্ষা করা
0: আর কোন বংশ কোন গোত্র
1: তোমার জন্ম
0: পিতেরে নাম কি মায়ের
1: নাম কি গাঁও কি থাকা কোন
0: মৎস্য গন্ধাই বলে মুনিবর
1: ও মুনিবর
0: মই আসলতে
1: ধীবরদার কন্যা
0: এই মোর জন্ম হল মাছর
1: মাছর গর্ভ
0: আসলতে মই ডুমর সোয়ালি
1: মোর জাতি তো হল ডোম
0: কিন্তু মোক দেখা পায় আপনি ব্যবহার হওয়া তো
1: ব্রাহ্মণ জাতি এটা এনে কয় কি মৎস্য গন্ধর লগত আপনি ভুল যায়
0: যদি আসলতে মোক বিয়া করাবা হজে কিন্তু মোর লগত তো আপনি
1: কেতো বঞ্চিবা নোয়ারিব
0: এ নোয়ারিব মোর জিতু গার গুণ
1: সেই গুণত আপনি নিশ্চয় উঠিচ্ছ
0: হে পড়া ঘরে বলে কন্যা তার কারণে চিন্তা করার
1: দরকার নেই তার উপায় আছে
0: হ্যাঁ
1: তার উপায়
0: এই বলি মুনিবরে
1: কি করে

0: কৃষ্ণ
1: কৃষ্ণ কৃষ্ণ
0: হে রাম। যুজি যুজি গজরাই এ ভৈল যেন মৃত প্রায়, মাধব কবুলে টুটি বাণী
1: কৃষ্ণ
0: হে প্র

0: রামরা
1: সুবর্ণ কমল করে জলমল গজেন্দ্রয়ে পাহি পালে আর্তনাদ করি ত্রাহি হরি বুলি হরিত শরণ লইল।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপর খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর। আচ্ছা,
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।
4: শ্রোতাসকলে যশোদাসৰ কণ্ঠৰ গীত শুনি আছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনাব লৈছোঁ চিত্ৰৰ বোলছবিৰ এই গীতটি।

শ্রোতা ইমান পড়ে পূরবী বর্মুদৈর উপন্যাস শান্তনু কুলনন্দন উপন্যাসখনির উপন্যাস পাঠর 49 নম্বর খণ্ডটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শুনক কেটিমান ভক্তিমূলক গীত, শিল্পী জুবিন গার্গ আর বর্ণালী কলিতা।

0: গাই, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহ তালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাক। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতৰ অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পৰা। অনুষ্ঠানত এবার শুনাবল লৈছো করণ অর্জুন বোলছবিত লতা মঙ্গেশকর আর সঙ্গীসকলের কণ্ঠর এই গীতটি।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: হিন্দি বোলছবির গীত অনুষ্ঠানত এইবার শুনক কর্ণজন বোলছবিত কুমার শানু আর অলকে আগ্নিকর কণ্ঠর এই গীতটি।

শ্রোতা ইমান পড়ে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রপা এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আমার স্টুডিও ঘড়ির সময় নিশা 10:30:14 ইয়ার লগে আমার আজির অধিবেশনের অন্ত পরিল। আমার পরবর্তী অধিবেশন মুক্তি করা হব কাইলৈ পুয়া 5:55। আজির অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল প্রমোদ চন্দ্র টাইট আর ফিলিফাং স্বর্গিয়ারী। কন্ট্রোল রুমত আছিল অম্লানজ্যোতি দত্ত আর বৈকুণ্ঠ বিকাশ বুড়াগোহাঁই। পরিবহন নয়ন দৈমারী, প্রসারণ সহযোগী নবকৃষ্ণ গোস্বামীর সঙ্গে মই অর্ণব কুমার নাথে আজির স্টুডিওর বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।